বড়ো অনুষ্ঠান। সন্ধিয়া 5:55 আর 7:05 বৃন্দগান, 6:40 জিতেন বসুমতারীর কণ্ঠত ভজন, 7:20 আধুনিক গীতর অনুষ্ঠান আকৌ শুনোৱা হওক, 7:35 পূবালীর সুরত গোপীনাথ রাভার কণ্ঠত রাভা গীত, নিশা 8:20 সুরয় শরায় অনুষ্ঠানের শিল্পী অনুপ হাজরিকা, সুর সমালোচনা যজ্ঞ বেজবরার। নিশা 8:30 আধুনিক গীতর অনুষ্ঠান, 9:00 অসমীয়া সিনেমা গীতর অনুষ্ঠান চিত্রগীত, নিশা 9:30 পথর কুকুরর বন্ধ্যাকরণের গুরুত্ব, আশ্রয়স্থল নির্মাণ তথা পৃথিবীখন যে কেবল মানুষের বাবে নহয় পথর জীব জন্তুর প্রতিও মানুষ সদয় হব লাগে সেই বিষয়ে বিশেষ সজাগতা সৃষ্টির বাবে চার্লির সহিতে এখন সাইকেলেরে ভারতের বিভিন্ন ঠাই ভ্রমণ করে থাকা নালন্দা বিহারের যুবক সোনু রাজর সহিতে ইন্দ্রজিৎ দাসর অন্তরঙ্গ আলাপ। অনুষ্ঠানটির প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। আর নিশা 10:00 ঘোষক ঘোষিকার প্রিয় গীতর অনুষ্ঠান রামধেনু। অনুষ্ঠান পরিচিতি ইমানেই।

0: অপারেশন কর্পোরেশন লিমিটেডত খালি হওয়া এসিস্টেন্ট ম্যানেজার আর জুনিয়র ম্যানেজার পদর আবেদন বিচরা হয়েছে। এসিস্টেন্ট ম্যানেজার পদর সংখ্যা 35, ইয়ারে 10টাক পদ ইলেকট্রিক্যাল আর সিভিল শাখার প্রার্থীর বাবে, 6টা পদ মেকানিক্যাল শাখার প্রার্থীর বাবে, 4টা পদ হিউম্যান রিসোর্স শাখার প্রার্থীর বাবে, 3টা পদ ইনফরমেশন টেকনোলজি শাখার প্রার্থীর বাবে আর 2টা পদ ইনস্ট্রুমেন্টেশন শাখার প্রার্থীর বাবে। প্রার্থী সংশ্লিষ্ট শাখাত বিই বিটেক বা 3 বছরীয় পাঠ্যক্রমের ডিপ্লোমা থকা হব লাগিব। হিউম্যান রিসোর্স শাখার পদর ক্ষেত্র প্রার্থী MBA বা PGDM থকা হব লাগিব। দরমহার নিরিখ মাহে 37,300 টাকার 1,12,000 টাকালে 14,200 টাকা গ্রেড পে আর অন্যান্য বানস থাকিব। জুনিয়র ম্যানেজার পদর সংখ্যা 31, ইয়ারে 12টা পদ ইলেকট্রিক্যাল শাখার প্রার্থীর বাবে, 9টা পদ সিভিল শাখার প্রার্থীর বাবে, 6টা পদ মেকানিক্যাল শাখার প্রার্থীর বাবে আর 2টাক পদ ইনফরমেশন টেকনোলজি আর ইনস্ট্রুমেন্টেশন শাখার প্রার্থীর বাবে। প্রার্থী সংশ্লিষ্ট শাখাত ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থকা হব লাগিব। দরমহার নিরিখ মাহে 25,000 টাকার 92,000 টাকালে 12,100 টাকা গ্রেড পে আর অন্যান্য বানস থাকিব। আটাইবোৰ পদৰ ক্ষেত্ৰত প্ৰাৰ্থীৰ বয়স 21 বছৰৰ পৰা 38 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে ৱেবছাইট www.apgcl.org। আবেদনৰ শেষ তাৰিখ জুনিয়ৰ মেনেজাৰ পদৰ ক্ষেত্ৰত 21 আগষ্ট আৰু এছিষ্টেণ্ট মেনেজাৰ পদৰ ক্ষেত্ৰত 23 আগষ্ট। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েত খালি হওয়া 6,777টা এপ্রেন্টিস পদর আবেদন বিচরা হয়েছে। প্রার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়া আর সংশ্লিষ্ট ট্রেডত কোনো ITIর পরা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অর্জন করা হব লাগিব। প্রার্থীর বয়স 15 বছৰৰ পৰা 24 বছৰৰ ভিতৰত হব লাগিব। এবছরিয়া প্রশিক্ষণৰ কালচোৱাত প্রার্থীয়ে মাহে 9,600 টাকাক জলপানি পাব। বিতং তথ্য আর আবেদনের বাবে ওয়েবসাইট nfr.indianrailways.gov.in। আবেদনের শেষ তারিখ 19 আগস্ট। নিয়োগ বাতরি ইমানে।
1: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপোনালোকর সৈতে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলৰ নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট akashbani.gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি মঙ্গলবার, 1433 ভাস্করাব্দর শাওন মাহর 32 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 18 তারিখ। পঞ্জিকার পর পুয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর ষষ্ঠী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:59.6 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:53.38।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর বাবে আজি ফোন করক 9957568450।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানের শেষত এবার শুনো আহক মধু পাটোৱাৰীৰ কথা আর মৃন্ময়ী বৰুৱাৰ প্ৰযোজনাৰে চিল্কা সোমোৱাৰ কণ্ঠত এই গীতটি।

0: এই খেতি বৃদ্ধি করার কারণে আপনার পরিকল্পনা কি?
1: এটা আমি চেষ্টা থ্রু এপিসিএ করে আসো, এপিসি থ্রু দিয়ে করব। আমার অলরেডি বহুত কৃষক ইয়াতে 260 ফার্ম ফ্যামিলি ভেনিলার জড়িত আছে, আর কোকোয়াত প্রায় মোর দেন 100 ফ্যামিলি ইয়াতে জড়িত আছে। আমি চেষ্টা করি, যেহেতু একটু হাই ভ্যালু ক্রপস হয়, মই বিচারিম যাতে আরও এপিসিক তাতে জড়িত করিব পারা যায়। যেহেতু ইয়ার তারে মার্কেটিং ইমান অসুবিধা নাই, ইয়ার পরাই লই যায়, মই চেষ্টা করিম তাতে গৈ পেলায় যাতে আরও কৃষকক ইয়াতে জড়িত করা যায়, যাতে আমার বহুত কৃষক রাইজ ইয়াতে উপকৃত হব পারে।
0: কল খেতির কারণে গোয়ালপাড়া জেলা বিখ্যাত, আর এশিয়ার সর্ববৃহৎ কলর বাজার দরঙ্গীত অবস্থিত যেটি গোয়ালপাড়া জেলাতে, গতি ইয়াত যথেষ্ট কল খেতিও আছে।
1: হয় হয়, বহুত যথেষ্ট আছে, এইবিল হাই ভ্যালু ক্রপস হওয়ার। আমার কল তো আপনি জানে, কল তো বহুত বছর আগরপ্রায় চলি আছে, ইয়াতে এপিসি আমার জড়িত হয়ে আছে। আপনি কলে আমার এশিয়ার বৃহত্তম মার্কেটও এটা আছে ইয়াত। মই আরও চেষ্টা করিম ইয়াক বড়াবলে চেষ্টা করিম, বিভিন্ন অঞ্চলত যাতে আরও কল খেতি করিব পারা যায়, আমি দেশের বিভিন্ন অঞ্চলতো যাতে আরও পঠাব পারা যায়, আর কল খেতির লগতে আর বেলেগ হাই ভ্যালি ক্রপসরও মই চেষ্টা করিম। আমার মন্ত্রী মহোদয়, এগ্রিকালচার মন্ত্রী, তেওঁ বিচারিছে যাতে হাই ভ্যালু ক্রপস অলপমান বেশিকে করে যাতে কৃষকক ভাল বেশিকে উপকৃত করিব পারে, তেওঁলোকৰ আয় দুগুণ করিব পারা যায়, তারে চেষ্টা করাত মই নিজের যোগদান করিম।
0: এতিয়া শাওন মাহ শেষ হওঁ হওঁ, গতিকে প্রায় শালি খেতি প্রায় রোপণ হয়েছে, বেশিরভাগ কৃষকরা শালি খেতি রোপণ করেছে, গতিকে সেই শালি খেতি সমূহ পরিচর্যা বা কেনেদরে করলে আসলে বেশিকই ধান উৎপাদিত করব পারি?
1: হ্যাঁ, আমার যা ডেমনস্ট্রেশন বিলাক দিয়া হয় তাতে আমি আমার এতিয়া ডিপার্টমেন্টত এইএ সকল আছে, এগ্রিকালচার এক্সটেনশন এসিস্টেন্ট সকল, আমার ইয়ার মাজতে ফার্মার রেজিস্ট্রি হোক বা বেলেগ বেলেগ কামর কারণে আমি অ্যাওয়ারনেস মিটিং বিলাক করে আসো, তাতে আমি টেকনোলজি বিলাক ফার্মার্স ফিল্ড লৈকে পথারলৈকে কেনেকে কি করলে উৎপাদনটো বঢ়াব পারা যায়, কেনেকে আমি জুডিশিয়াস ইউজ আমার ফার্টিলাইজার করিব পারা যায়, আমি চেষ্টা করে আসো যাতে কৃষকক উৎপাদনটো বাড়ি যায়।
0: সয়েল টেস্ট এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মাটির পরীক্ষাকরণ, গুণাগুণ পরীক্ষাকরণ, গতি খেতিয়কসকলে খেতি করার আগত নিশ্চয় এনে পদক্ষেপ লওয়াটো ভাল।
1: হয় হয়, আমার ইয়াত তো গোয়ালপাড়া জেলা তো এটা সরকারে প্রতিখন জেলাতে সয়েল টেস্টিং কেন্দ্রর কনস্ট্রাকশন করা আছে, আমার সয়েল টেস্টিং ল্যাবরেটরি আমার চলিত হয়ে আছে, তাতে আমার সয়েল টেস্ট হয়ে আছে, টার্গেট আছে, আমি টার্গেট ফুলফিল করো। গোয়ালপাড়া জেলাতেও আমার টার্গেট আসলে আমি অলরেডি এইবার জুলাই মাহলৈকে আমার টার্গেট ফিল আপ করা হয়েছে, যা এটু আমার এসপিরেশনাল ডিস্ট্রিক্টর ভিতরতো এটু আমার একটা ইন্ডিকেটর পড়ে। সিন্স ইনসেপশন এতিয়ালৈকে আমার ইয়াত 1,77,874টা আমি সয়েল টেস্ট করছো, আর ইয়ার বাবে আমি যা কালেকশন করা হয় মানুষবিলাক, যা ফার্মার্সর পর আনা হয় আমি সার্টিফিকেট প্রদান করো, এই সার্টিফিকেটর থ্রু দিয়ে চায় যে মাটিত কোন কোন ধরনের নিউট্রিয়েন্টর অভাব আছে আর তাকে কিমান সাপ্লিমেন্ট নতুনকে দিব লাগিব, তার কারণে উপকৃত হয় যাতে আমার ফার্মার্সবিলাকর অতিরিক্ত যা ফার্টিলাইজার সার ব্যবহার করে তারপর আমি বসাব পারো, আর যাতে ইনকামটো বাড়ি যায়।
0: গোয়ালপাড়া জেলাত কেবাখনো গাঁও জৈবিক খেতি করে এক ব্যতিক্রমী উদাহরণ দাঙি ধরেছে, যেহেতু জৈবিক খেতিও গোয়ালপাড়াত করে আছে, গতি নিশ্চয় আপনার উৎসাহিত করে
1: বহুত উৎসাহিত করেছো। আমি এপিসিকো তাতে জড়িত করেছো, ন্যাচারাল ফার্মিং আমার আর অর্গ্যানিক ফার্মিং, আমি বিচারি আছো যে অলপমান ন্যাচারাল ফার্মিং করে পেলায় আমি আজিকালি আমার মাজতে অলপমান অ্যাওয়ারনেস আমার জেনারেল মানুষের মাজতে হয়ে গেছে যে আমি সার দিয়া বস্তু খাব না লাগে, তো আমি এইটার কারণে সরকারেও যথেষ্ট গুরুত্ব দিছে, আমিও চেষ্টা করে আছো যে গোয়ালপাড়া জেলাত ন্যাচারাল ফার্মিং আরম্ভ করেছে, অলরেডি ভাল পজিশনত আছে, আর মই চেষ্টা করি নিজের যোগদান কেনেকে আগ দি পেলায় মই এটা আরো আগবাড়াব পারো।
0: ইমানখিনি সময় আকাশবাণীক দিয়ার কারণে আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ।
2: প্রাসঙ্গিক শুনিলে আজির অনুষ্ঠানত গোয়ালপাড়া জেলার কৃষি বিষয়া অশোক কুমার শ্রীবাস্তবর সৈতে হওয়া সাক্ষাৎকারটি শুনিলে। সাক্ষাৎ গ্রহণ করিলে আমার গোয়ালপাড়ার সংবাদদাতা রশিদুল হুসাইনে। অনুষ্ঠানটির প্রযোজনা আকাশবাণী গুয়াহাটির আঞ্চলিক বাতৰি বিভাগৰ সহযোগিতা আগবঢ়ালে অপূর্ব মালিয়ে। পরবর্তী প্রাসঙ্গিক শুনবলে পাব অহা সপ্তাহের আজির একে সময়তে। নমস্কার। এয়া আকাশবাণী গুয়াহাটির মহাবাহু। এবার শুনক বাদ্য সংগীতৰ অনুষ্ঠানত রাজীব আলীর স্প্যানিশ গিটার বাটন।

0: কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুয়ে ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থত বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিধেয়ক সন্দর্ভত ভুল তথ্য প্রচার করা বলে বিরোধী দলসমূহক দোষারোপ করেছে। দেরগাঁও ডিমাপুর সংযোগী পাইপলাইনের কাম আরম্ভ হওয়ার নাগাল্যান্ড উত্তর পূব গ্যাস গ্রিড আর রাষ্ট্রীয় গ্যাস গ্রিডর সঙ্গে সংযুক্ত হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীয় প্রকাশ করেছে। কেন্দ্রীয় যুব পরিক্রমা আর ক্রীড়া মন্ত্রালয়ে আজি 2025 বর্ষের রাষ্ট্রীয় ক্রীড়া বঁটাসমূহ ঘোষণা করে। আর BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপর পুরুষের একক শাখার প্রথম রাউন্ডর খেলত ভারতের লক্ষ্য সেন আজি অস্ট্রিয়ার কলিন্স ফিলিমিনের বিরুদ্ধে অবতীর্ণ হব। নমস্কার, এতিয়ার বাতৰি সৈতে এয়া মই উৎপল কুমার দাস। ব্রিক্স রাষ্ট্রগোষ্ঠীর পরিবেশ দপ্তরের মন্ত্রীসকলের দ্বাদশ বৈঠকখন আজি নতুন দিল্লির ভারত মণ্ডপমত অনুষ্ঠিত হয়েছে। ব্রিক্সর সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী, জ্যেষ্ঠ বিষয়বর্গ, নীতি নির্ধারণকারী আর বিশেষজ্ঞসকলের এই বৈঠক এখন উমৈহতীয়া মঞ্চ হিসাবে পরিগণিত হয়ে আহিছে। পরিবেশের সুরক্ষা সন্দর্ভত সহযোগিতা অধিক শক্তিশালী করে তোলার ক্ষেত্রত সহমতত উপনীত হওয়ার লক্ষ্যে আয়োজিত এই বৈঠকত পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদবে অধ্যক্ষতা করেছে। ব্রিক্সত ভারতের অধ্যক্ষতার 2026 বর্ষের মূল বিষয় হল সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা আর দীর্ঘস্থায়িত্বর নির্মাণ। সামাজিক মাধ্যমযোগে প্রচার করা একটা বার্তাত শ্রীযাদবে কয় যে পরিবেশের সুরক্ষার হকে নীতি নির্ধারণ করবলিয়া এই গোটর বৈঠকের লাভ করা ইতিবাচক সুফলের জড়িয়ে এই ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অধিক শক্তিশালী হয়ে উঠব বলে আশার অপেক্ষা করেছে। সংসদীয় পরিক্রমা দপ্তরের মন্ত্রী কিরেণ রিজিজুয়ে ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থত বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিধেয়ক সন্দর্ভত ভুল তথ্য প্রচার করা বলে বিরোধী দলসমূহক দোষারোপ করেছে। এটা ব্যক্তিগত সংবাদ সংস্থাক দিয়া সাক্ষাৎকারত কয় যে এই বিধেয়কে বিদেশের পুঁজির আগমনের বিষয়টুক স্বচ্ছতা প্রদান করব আর এতিয়ারেপরা এই সন্দর্ভত সত্যতা প্রতিফলিত হব। বিধেয়কখনক যুটীয়া সংসদীয় সমিতিলৈ প্রেরণ করাটুক উৎকৃষ্ট সিদ্ধান্ত বলে অভিহিত করে মন্ত্রীগিয়ে বিরোধী পক্ষে অসত্য বিয়পাবলৈ চেষ্টা করা বলে অভিযোগ করে। এনে ধরনের ভুয়া তথ্য বিয়পার রাজনীতির সঙ্গে জড়িত হওয়াটুক সমূলি ভুল বলে আখ্যা দিয়ে।
1: পুরা ঝুট ফেলা দেশভর মে কি FCR এ যে ক্রিশ্চিয়ান মিশনারি কো টার্গেট কিয়া যা রা হ্যায়, জবকি ক্রিশ্চিয়ান মিশনারি কা টোটাল ইন্ডিয়া কা জো ফরেন কন্ট্রিবিউশন আতে হ্যায় ও 16% হ্যায়, বাকি তো সব হিন্দু কা হ্যায়। তো প্রোটেস্ট জ্যাদা করনা হ্যায় তো হিন্দু লোগ করনা চাহিয়ে, ক্যোঁকি সবসে জ্যাদা তো হিন্দু কা হ্যায়। দেখিয়ে ইস তরহ কা ঝুটে বাতে ফেলা করকে রাজনীতি করনা বিলকুল ঠিক নহীঁ হ্যায়।
0: সেমিকন ইন্ডিয়া 2026 পঞ্চম সংস্করণ অহা মাহত নতুন দিল্লীত অনুষ্ঠিত হব। তিনিদিনিয়া এই সম্মিলনত 40খনতকৈও অধিক দেশের প্রায় 240টা কোম্পানির প্রতিনিধিয়ে 500খনতকৈও অধিক প্রদর্শনীত অংশগ্রহণ করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এই সম্মিলন উদ্বোধন করব। এই সম্মিলনতে প্রধানমন্ত্রী শ্রী মোদিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস আর মালয়েশিয়ার কোম্পানিসমূহের মুখ্য কার্যবাহী বিষয়াসকলের সঙ্গে হওয়া এখন ঘূরণীয়া মেজমেলত অধ্যক্ষতা করব। নতুন দিল্লীত সংবাদ মাধ্যমের সঙ্গে হওয়া কথা বতরাত কেন্দ্রীয় ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের সচিব এস কৃষ্ণনে কয় যে এই সম্মিলনত জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জার্মানি আর নেদারল্যান্ডসর 6খন আন্তঃরাষ্ট্রীয় পেভিলিয়ন থাকিব। তেও কয় যে সেমিকন ইন্ডিয়া কনফারেন্সর পঞ্চম সংস্করণের মূল বিষয় হয়েছে সিলিকন টু সিস্টেমস, বিল্ডিং দ্য ইকোসিস্টেমস। এই সম্মিলনে সরকারের প্রগতিশীল নীতি আর আসনীত আলোকপাত করার স্থিতিস্থাপক বহনক্ষম সেমিকন্ডাক্টর পরিস্থিতিতন্ত্র স্থাপনত সহায় আগবাব। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনে উত্তর প্রদেশ, পঞ্জাব আর গুজরাটের নতুন রাজ্যিক তত্ত্বাবধায়ক নিযুক্তি দিছে। বিনোদ তাওয়ারেক উত্তর প্রদেশের মুখ্য তত্ত্বাবধায়কর জগদীশ ঈশ্বরভাই পেটেলক সহযোগী তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে। একদরে ডক্টর সতীশ পুনিয়াক পাঞ্জাবর তত্ত্বাবধায়ক আর তরুণ সুঘক গুজরাটর তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে। আপনাদের বাতরি শুনেছে আকাশবাণীর পৰা। দেরগাঁও ডিমাপুর সংযোগী পাইপলাইনের কাম আরম্ভ হওয়ার নাগাল্যান্ড উত্তর পূব গ্যাস গ্রিড আর রাষ্ট্রীয় গ্যাস গ্রিডর সঙ্গে সংযুক্ত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরীয়ে প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমযোগে দিয়া একটা বার্তাত শ্রীপুরীয়ে কয় যে এই পদক্ষেপ উত্তর পূবক ভারতের বিকাশের ইঞ্জিন করে তোলার সমগ্র অঞ্চলটুক সচা অর্থত সংহত গ্যাসভিত্তিক অর্থনীতি হিসাবে গড়ি তোলাত সহায়ক হব। কয় যে এই পাইপলাইনের জড়িয়ে তেল

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময়ত লওয়া এটা বুদ্ধিমানের সিদ্ধান্তই আপনার যিকোনো অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
1: মণপ্পুরম ফাইনান্সে লৈ আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করব পাৰে। ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আর অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবৰ বাবে আপনার নিকটবর্তী মণপ্পুরম ফাইনান্সর শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
2: আর্থিক জরুরী অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম করিব পাৰি।
1: বুদ্ধিমান সিদ্ধান্ত লওয়ার সকলের বাবে মণপ্পুরম ফাইনান্সে লৈ আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম।
2: এতিয়া আপুনি মাহিলি কিস্তিত সুদ পরিশোধ করিব পাৰিব, যার ফলত আপনার আর্থিক পরিকল্পনা হব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপনার কাষৰ মণপ্পুরম ফাইনান্স শাখালৈ যাওক অথবা কল করক টোল ফ্রি নম্বর 1800-420-2233 নম্বৰত।
3: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া শুনক জিতেন বসুমতীৰ কণ্ঠৰ ভজন।

0: কিউআর কোড স্ক্যান কৰক, 5000 টকা ক্যাশব্যাক পাওক। বাহ, আৰু কি লাগে?
1: পছিলে ইউপিআই পিন কেৱল পইচা পঠিয়াবলৈ দিব লাগে।
2: আৰবিআইয়ে কয়,
3: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।